0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: କାର୍ଯ୍ୟକ୍ରମର ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି ଶୁଣନ୍ତୁ, କପ୍ ଚଳଚ୍ଚିତ୍ରରୁ। ଗୀତଟି ଗାଇଛନ୍ତି ଡଲର୍ ମେହନନ୍ଦି, ଆଶା ଭୋସ୍ଲେ ଏବଂ ସାଥୀ। ଗୀତ ରଚନା ମେହବୁବ, ସଙ୍ଗୀତରେ ସାଜିଛନ୍ତି ଅନୁ ମଲ୍ଲିକ।

হাই, হ্যালো, নমস্কার শ্রোতা বন্ধু, মু আলোক আপনার স্বাগত জনাওছি আজির বিশেষ কার্যক্রম খোলা চরকার পরিসরক। খোলা চরকা কার্যক্রমে আপন মানে শুণবাক পাইবে কিছু সূচনা, আজ দিনের বিশেষত্ব, স্থানীয় খবর, পানিপাগ, তা সহিত

শ্রোতা বন্ধু, আজি হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। প্রতিবর্ষ জুন 29 তারিখক সমগ্র ভারতের পালন করা যায় এই দিবস। ভারতের বিশিষ্ট পরিসংখ্যানবিদ, গণিতজ্ঞ এবং যোজনাবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিসক জন্মবার্ষিকী স্মরণ করা 2007 এই দিবস পালন করা যাচ্ছে। প্রশান্ত চন্দ্র মহালানবিস ভারতের আধুনিক পরিসংখ্যান বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। সে মহালানবিস দূরতা পদ্ধতির প্রবর্তক ভাবে বিশ্বব্যাপী পরিচিত। সে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিট্যুটে প্রতিষ্ঠা করেছিল এবং ভারতের পঞ্চবর্ষীয় যোজনা প্রস্তুতির মধ্যে তাঁর উল্লেখনীয় অবদান রয়েছিল। পরিসংখ্যান কেবল সংখ্যার সংগ্রহ নুহ, এহা দেশের উন্নতি পাইঁ সঠিক নিষ্পতি নেবার এক মহত্বপূর্ণ আধার। জনসংখ্যা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, রোজগার, দারিদ্র নিবারণ, পরিবেশ এবং অর্থনীতি সম্বন্ধীয় নীতি নির্ধারণের পরিসংখ্যান অত্যন্ত উপযোগী। আজিটা ডিজিটাল যুগের তথ্য ও ডাটা হচ্ছে নূতন সম্পদ। সঠিক তথ্য বিশ্লেষণ দ্বারা উন্নত যোজনা প্রস্তুতি সম্পদর সঠিক ব্যবহার ও দেশের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়ে থাকে। আইপাই জাতীয় পরিসংখ্যান দিবস মহত্ব দিনক দিন বড় চলছে। জাতীয় পরিসংখ্যান দিবস আমি শিখায় যে সঠিক তথ্য হচ্ছে সঠিক নিষ্পতির আধার। তেমন পরিসংখ্যানর সঠিক ব্যবহার মাধ্যমে আমি এক সশক্ত, সমৃদ্ধ ও বিকশিত ভারত গঠনের সাহায্য করে পাব। শ্রোতা বন্ধু, এই বর্ষ এই দিবসের বার্তা রয়েছে প্রশাসনিক তথ্যর সম্ভাবনাকে উন্মোচন করা। এহাতিলা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে বিষয়ে আমার কিছু তথ্য। আসন্ত শুনে নেওয়া গোটে মনছুঁয়া গীত।

শ্রোতা বন্ধু, আজি হচ্ছে জাতীয় ক্যামেরা দিবস বা ন্যাশনাল ক্যামেরা ডে। আজ আমি কুছু জাতীয় ক্যামেরা দিবস বিষয়ে। প্রতিবর্ষ জুন মাস 29 তারিখকে এই দিবস ভাবে পালন করা যায়। এই বিশেষ দিনের আমি স্মরণ করছু এই সে অদ্ভুত আবিষ্কারকে, যা আম জীবনের অমূল্য মুহূর্তগুলো সময়ের পৃষ্ঠার চিরস্থায়ী করে রাখিথায়। ক্যামেরা কেবল এক যন্ত্র নুহে, এ হচ্ছে স্মৃতিকে সংরক্ষণ করবার এক সুন্দর মাধ্যম। হস খুশি সফলতা

আকাশবাণী ভবানী পাটনা সময় বর্তমান দিন ১২টা শ্রোতাবন্ধু মানুষ পবিত্র দেবস্নান পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জনাই আরম্ভ করুছু আজির দ্বিতীয় অধিবেশন কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে ২৪৮ মিটার তথা ১২০৬ কিলোহর্টজ যোগে এফএম মাধ্যমে ১০০.৩ মেগাহর্টজ যোগে এবং নিউজন এআইআর এপ মাধ্যমে অধিবেশনের আরম্ভে শুণন্তু কেতুটি হিন্দি কথাচিত্রর গীত প্রথমে নেছু কথাচিত্র ডর রু গাইছন্তি লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ গীত আনন্দ বক্সি সঙ্গীত শিব হরি

শ্রোতাবন্ধু আপন মানে কেতুটি হিন্দি কথাচিত্রর গীত শুণুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রি 248 মিটার তথা 1206 কিলোহর্টজ যোগে এফএম মাধ্যমে 100.3 মেগাহর্টজ যোগে এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে। এথর শুণন্তু লম্হে কথাচিত্রর গাইছন্তি লতা মঙ্গেশকর এবং ইলা অরুণ। গীতিকারী আনন্দ পক্ষী, সঙ্গীত নির্দেশনা শিব হরি।

0: রাইট, হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথর হিমাংশু ভূষণ।

0: খালি এক নু দুই থর হল করি দি করি আর জমিকে সমতল করি দি করি বিহন শয্যা প্রস্তুত করবাকে পড়বায়ে সাধাই পাশে শস্য আর চারা মানকর লাগি হেক্টর পিছা 40 কিলোগ্রাম বিহন বুনবাকে পড়বায়ে শস্য ফসল লাগি হেক্টর পিছা 25 নু 30 কিলোগ্রাম ধাড়ি বুনবার লাগি এটা যথেষ্ট সেন্তা ধাড় মানকর ব্যবধান খরিফ ঋতুনে 40 নু 45 সেন্টিমিটার আর রবি ঋতুনে 25 নু 30 সেন্টিমিটার আর গছকে গছর উচ্চতা প্রায় 5 সেন্টিমিটার পদকে রহবার দরকার ফুল ফুটবার আর শস্য ফলবার আগ্নু জলসেচন ব্যবস্থা করিদমা বইলে আর টিকে এটা ভল হেবা যেতেবেলে অমল সময় আসিযা অলগা খরিফ দাল মনকর ভলিয়া এটাকে সফা করা যাইথিবার বিহন মনকে 3 নু 4 দিন লাগি সূর্য কিরণে শুখাবাকে পড়বায় যার দ্বারা সেনার আর্দ্রতা 9 নু 10 শতকড়া পদকে কমি যা আর এটাকে ঠিক জাগানে সুরক্ষিত পাশে সংরক্ষণ বি আমি করিপারমা
1: কৃষিভিত্তিক কার্যক্রম চাষর কথা।

0: ঘরটা 1970 তৈরি হইতা রাইট হলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে
1: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক যুবকেন্দ্রিক যোজনা কার্যকারী করেছেন। যুবক যুবতী মানে কিপর উদ্যোগী হয়ে পারে, নিজে রোজগারক্ষম হয়ে অন্য

বিধি বিধান এবং পারম্পরিক ভাবে পালন করা যায়। বার মাসে তের যাত্রা মধ্যে তাঙ্কর লীলার বৈশিষ্ট্য রয়েছে। শ্রীজীউঙ্ক দ্বাদশ যাত্রা মধ্যে স্নানযাত্রা স্বতন্ত্র, রথযাত্রা পূর্বরু জ্যেষ্ঠ মাস পূর্ণিমা দিন স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে এহাকু জ্যেষ্ঠ পূর্ণিমা, স্নান পূর্ণিমা এবং পতিত পাবন লীলা বলে কুহযায়। এই দিন শ্রীজগন্নাথ মহাপ্রভুঙ্ জন্মতিথি পড়ুবার তাঁর অভিষেক উৎসব মধ্যে পালন করা যাই। যেপরি সাধারণ মনুষ্য তার সোনক্ষেত্রক স্মরণ করে উৎসাহর সহ পালন করে থাকে, সেইপরি প্রভু জগন্নাথঙ্ আবির্ভাব দিবস স্নানযাত্রা ভাবে পালিত হয়ে থাকে। বর্ষ সারা দর্পণ সম্মুখে মন্ত্র উচ্চারণ মাধ্যমে স্নান করুবা চতুর্ধা মূর্তি জ্যেষ্ঠ পূর্ণিমার স্নানমণ্ডপ উপরে বিজে হয়ে শ্রদ্ধাঁ সম্মুখে মন্ত্রপূত সুবাসিত কুম্ভ জলরে স্নান করে থাকে। স্নানবেদি উপরে চতুর্ধা মূর্তি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্তে দর্শন করু পতিত পাবন লীলা বলে কুহযায়। স্নানবেদি চতুর্ধা মূর্তি ধাড়ি পহণ্ডিরে বিজে হয়ে থাকে। প্রথমে চক্ররাজ সুদর্শন, এরপরে প্রভু বলভদ্র, দেবী সুভদ্রা এবং শেষে মহাপ্রভু শ্রীজগন্নাথ স্নানবেদি বিজে করে থাকে। জ্যেষ্ঠ পূর্ণিমা পূর্বদিন ঠার 108 গরা জল সুনাকুয়ু সংগ্রহ করা যাই। এই সুনাকুয়টি শ্রীমন্দির পরিসরের শীতলা ঠাকুরাণী সম্মুখে রয়েছে। 108 গরা জল কর্পূর কেশর চন্দন সহিত অন্যান্য দ্রব্য মিশা যাই অধিবাস গৃহরে রখা যাই। এই অভিমন্ত্রিত জলরে চতুর্থ মূর্তি স্নান করে থাকে। বিধি অনুযায়ী বড় ঠাকুর 33 কুম্ভ, প্রভু জগন্নাথ 35 কুম্ভ, দেবী সুভদ্রা 22 কুম্ভ এবং চক্ররাজ সুদর্শন 18 কুম্ভ জল দ্বারা স্নান করা যাই। স্নানবেদি ঠাকুর জল লাগি নীতি পরে আদ্য সেবক শ্রী গজপতি মহারাজ দিব্যসিংহ দেব ছেড়া পহরা কার্য সম্পন্ন করে থাকে। শ্রীনরু পারম্পরিক রীতিনীতি অনুযায়ী গজপতি মহারাজ রূপা খচিত তামজান বিমানরে আসি স্নানবিধি পহঞ্চি ছেড়া পহরা নীতি সম্পন্ন করে থাকে। এরপরে ঠাকুর গজানন বা হাতিবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। রীতিনীতি অনুযায়ী বাড়গ্রাহী সামন্ত বলভদ্র নিমন্তে গোপাড়তীর্থ মঠর এবং দেবী সুভদ্রা ও শ্রীজগন্নাথ নিমন্তে রাঘবদাস মঠর এই বেশপাই সমস্ত উপকরণ আসি থাকে। স্নানবিধি উপরে ঠাকুর এই বেশ দর্শন কলে বহুজন্মর পুণ্যফল মিলি বলে প্রবাদ রয়েছে। হাতি বেশ পরে ঠাকুরঙ্কর কর্পূর লাগি এবং এরপরে ভোগ লাগি হয়ে থাকে। ভোগ লাগি পরে চতুর্ধা মূর্তি শ্রদ্ধাড়ু সাহাণ মেলার দর্শন করে থাকে। স্নান যোগু ঠাকুর মানবীয় রীতিনীতি অনুযায়ী জ্বরের পীড়িত হয়ে থাকে। তেমন স্নানবেদি উপর ঠাকুর অনসর ঘরক বিজে করে থাকে। সেখানে শ্রীজীউঙ্কর 15 দিন ধরে গুপ্তসেবা নীতি অনুষ্ঠিত হয়ে থাকে। জ্বরর আরোগ্য লাভ করা এই অনসর ঘরে অবস্থান অবসরের ঠাকুর ফুলুরি তেল ঘর্ষণ করা যাই। ঠাকুর আরোগ্য লাভ পাই দশমূল সেবন মধ্য করে থাকে। অনসর পিণ্ডি সম্মুখে ঠাকুর পটিদিহ পূজা পাই থাকে। বড় ঠাকুর বলভদ্র শ্রী অনন্ত বাসুদেব, দেবী সুভদ্রা ভুবনেশ্বরী এবং প্রভু জগন্নাথ শ্রী নারায়ণ পটিদিহ রূপে পূজা পাই থাকে। রথযাত্রা পূর্বদিন অর্থাৎ পঞ্চদশতম দিনে ঠাকুরঙ্কর নবযৌবন দর্শন অনুষ্ঠিত হয়ে থাকে। ঠাকুরঙ্কর অনসর ঘরে অবস্থান অবসরে শ্রদ্ধাড়ু ব্রহ্মগিরি ঠারে অলারনাথ দর্শন বিধি রয়েছে। পুরী শ্রীক্ষেত্রে আজি চতুর্ধা মূর্তিঙ্কর শান্তি শৃঙ্খলার সহ স্নানযাত্রা অনুষ্ঠিত হেউচি। নির্ধারিত কার্যসূচী অনুযায়ী ঠাকুরঙ্কর নীতিকান্তি সম্পন্ন হওয়া সহ শ্রদ্ধাড়ু বড়দাণ্ডর চতুর্ধা মূর্তির দিব্য দর্শন লাভ করেছেন।

0: মুসলর কথা, নুয়া নুয়া কথা, ই আজ্ঞার কথাকে মানি করি চললে আমার চাষ বি দুই গুণা হবা।
1: হ্যাঁ নিশ্চয় হবা। মাতর কুনু চাষী ভাই বহন মানকর সঙ্গে কথা হবার সময় বি হেলা যে।
0: হ্যাঁ হেলা, তো আজ মুই হেন্তি চাষী দাদা গোটেকর সঙ্গে কথাবার্তা হইছে বললো, তো তুই মোর পাখে বসি করি শুন।
1: হ্যাঁ রে ভে
2: চাষী দাদা, জুহার
3: জুহার জুহার।
2: তো আমার চাষী দাদা মানকে আপনার পরিচয় টিকে জনাই দিয়ন।
3: মুই সুবল বুদিয়া, মোর গাঁ কনকপুর, ব্লক ভবানীপাটনা, জেলা কলাহান্ডি।
2: তো আমার চাষী দাদা মানে তো দাদা বাণী কে বাণী চাষ করছেন, আর এবে আপন কহন যে কে কে চাষ করিছেন?
3: এবে চাষ বলে বিনস, বুরবুটি, আউ করলা, কাঁকের, জনি সব করাই, তার সঙ্গে সঙ্গে ধান বি আছে, আখু আছে।
2: তো দাদা আপন এবে কহুছেন যে শাক ডাল চাষ করিছেন বলি করি, যে এই শাক ডাল চাষ করবা কেনতা ইচ্ছা কলে?
3: তো আমি আগুরু এরা করি আউছু, যিন দিন থানু আমি চাষ করু, হেতকি দিন থানু আমি চাষ করি করে আউছু এই পনি করি।
2: তো আমি দেখুছু যে দাদা আপনকর বেরনে বুরবুটি চাষ খুব করিছেন, তো এই বুরবুটি চাষটা কেনতা কেনতা করে করিছেন দাদা?
3: জমিকে ধুলুলা করে জুতি দেনু, তারপরে চেয়ার বনাই করি, এবে সব তার ফিটিং নে আমার টেনিস নে চালিছে চাষ।
2: তো এটা কেটে কেটে দূরে গুড়ে গুড়ে বুন্দ রুপিছেন দাদা?
3: 3 ফুট বাই 4.5 ফুট চৌড়া আছে, 4 ফুট চৌড়া আছে, 3 ফুট বুনতে গুণ আছে।
2: তো এটা কেন কি সমর বুরবটি?
3: এটা আমার নামধারি বুরবটি আর গোমতি বুরবটি মিশি আছে।
2: আমি তো যেন চাষ করে বি বিহন গোটে আগ ডগরা আসু, তো ই যেন বুরবটির বিহন আপন কেন আনিছন?
3: মানে পারনা দোকান আনিছন।
2: তো ই বুরবটি আনি করে রূপলে?
3: হয় হয়।
2: তো রূপি করে কেটে দিন গলে এটা ডির মালুছে?
3: এটা রূপি করে 45 দিন দিন ফল ভারি যাবা না।
2: তো এটা কুড়া কোষা ভি দৌছন কি দাদা?
3: হ্যাঁ কুড়া কোষা, 3 থর কোন কুড়া কোষা, সব লোটা লোটে ঘাস পোছা গোছি চালাইছে।
2: তো আমি তো যেন চাষ করে বি খত সার খনে দেসু, আর এই বুরবটি চাষে খত সার সে কেন কেটা ব্যবহার করিছন?
3: আমি এনে ডিএপি পটাশ ইউরিয়া আর সুপার করে ব্যবহার করছি, রূপলা মজি লগা লাগলে সুপার দৌছন, তারপরে কুড়লা বেলকে ডিএপি দিকে, তারপরে ইউরিয়া পটাশ উপরে উপরে টিকে দেই নৌছি।
2: 3 থর তো গোবর খত ব্যবহার করছন কি?
3: গোবর খত বলে আমার জিয়া ফিট আছে, জিয়া ফিট র আমি কেজে পাখা ফুল গুটে গুটে গছে রে।
2: তো আমার চাষ কিন্তু দাদা মজা মজা নে রোগ পোক মনে বি খাই যাসি, আর এই বুরবটি চাষ নে হেন্তি কেনটা কেনটা প্রকার রোগ মনে লাগুছে?
3: হ্যাঁ বুরবটি রোগ লাগুছে, গরম পাক লাগে, রোগ টিকে লাগুছে, তার মেডিসিন পত্র ইউজ করলে ঠিক হয়ে যাচ্ছে।
2: তো আমি দেখছো যে দাদা বুরবটি নে লাখি বসি যাসি, তো এই লাখি যেন বসি লাখি রোগ কে দূর করবার লাগি কেন কেনটা মনে দেশ এটা ওষুধ কষা?
3: মনে বলে আগে ফার্স্ট মালাথান প্রাইম দৌছু, নিয়ে যদি নেই হেলা বলে প্রোপিন অফস বি দৌছু, তারপরে মেডিসিন রোগ পোক লাগবা বলে আমি বেটিনস দৌছু।
2: তো আপন তো সব জিনে ওষুধ কষা দৌছন, এটা কাকে পচারি করে দৌছন?
3: গ্রাম সেবক পচারি করে দৌছন।
2: তো জিনে বুরবটি এটা কেড়ে খন জায়গা নাক করিছন দাদা?
3: এবে আরাউরি 1 একর 80 ডিসমিল পাক পাক চেবে।
2: তো 1 একর 80 ডিসমিল বুরবটি চাষ নে কেতে পড়া খরচা আইছে?
3: খরচা বলে 50,000 পাক পাক খরচা হইছে।
2: তো এই যেন বুরবটি বনে করে হলে কেতে পড়া হবা দাদা?
3: 20,000-25,000 টাকা উঠে হবা।
2: তো দাদা জল হে জীবন, প্যান নিছলে তো চাষ নেই পারে, তো পানি সুবিধা সে কেটা করিছন?
3: পানি বলে আমার ঘরে সব এলে পয়েন্ট, সব জমি বাড়িতে সবুতে এলে পয়েন্ট বসু, ড্রিপ বি বসিছে, পানির অসুবিধা নাই।
2: তো কথা নে হচ্ছে দাদা চাষ কাম যাহার কেড়ে সুখ তাহার, তো আপন চাষ করি করি কেতে খুশি নে হচ্ছে?
3: বহুত খুশি নে হচ্ছে,
2: পরিবার চলুছন?
3: হ্যাঁ চলি যাচ্ছে।
2: তো আর গোটে কথা দাদা, আমি তো চাষ করমু ফলামু, তো বিকা ভঞ্জার কথা গোটে বি আছে, তো এই বিকা ভঞ্জা সে কেমনে করুছন?
3: বিকা ভঞ্জা বলে টিকে আমি টাইম দিয়ে নি পারুছন, গাঁ রু একা সব বেপারী মন নৌছন, নাই করে সেমনে বিকি করে পয়সা পত্র আনি দৌছন।
2: তো আমার কলাহান্ডি অঞ্চলে যুবক ভাই মানে চাষ বাস নে করি বাহারকে দাদন খটবাকে পলে যাচ্ছন, তো সেমনকে আপন কেন কয়েবে?
3: নাই তো যা কথা, আমি কলাহান্ডি চাষ বাস করি করে খাইলে সব চলি পারম, আমি তো করি করে এমনি চলুছু না।
2: তো দাদা এটা তো গলা চাষের কথা, এবার কোন যে আপন পরিবার আছে কে কে অছন?
3: আমার পরিবার বলে আমি 2 জন আর ঝিও 2টা পিলা উঠি।
2: তো আপনার পুয় ঝিও মানে পাঁচ সাত পড়ি সারলে নাকি? তো দাদা আপন তো বঢ়িয়া বঢ়িয়া কথা মানে কহলে, আমার চাষী দাদা মানে শুনলে আপন তো কথাকে গুয়েট করে ধরি করি যদি চাষ কামরে লগাবে বলে আপন ভলিয়া চাষ বাস করি করি সেমানে পরিবারকে সুরুখুরু নে চলাই নেবে। তো আপন এতে কথা কইতিবারু আপনকে আমার অনুষ্ঠান তরফরু আকাশবাণী তরফরু অনেক অনেক ধন্যবাদ আর জোহার দাদা।
0: শুনলু নানি?
1: শুনলি রে ভে, যেনতা গুটে গুটে করি পচরে দিলু চাষী দাদাকে, চাষী দাদা বি কেনতা করি চাষ করুছন, মোর সঙ্গে সঙ্গে আমার বাকি চাষী ভাই বহন মানে বি যেন মানে আমার কার্যক্রম শুনুছন সবে জানি পারলে।
0: জানি তো পারলে, মাত্র কামে লগাবার পড়বা।
1: হ্যাঁ কামে লগালে আমি বি হিন্তি 2 পয়সা অধিকা লাভ পাই পারমু। মাতর কো শুননু, এ সমিয়া বি হি গলা যে
0: বিল তো হেলা বলনু, তো ঠেঙা বাড়ি সকল।
1: হ্যাঁ চাল যো হেন তালে।
0: হ্যাঁ
1: মাতর কো জিবা আগনুন, আমার কার্যক্রম জিন শুনুছন আমার চাষি ভাই ককা দাদা মা বহন মানে সবকে গুলাপি নানি
0: আর মুই গুরবারু দাদার জুহা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: True.

0: মানুষ মানুষের জন্য।
1: এ বাবু শুনানু,
2: মোকে ডাকল কা হেলা বাবা?
1: সে মিশ্র বাবু কেনে গলে?
2: তোকে কে পচরে কি না যাবে?
1: কেতে বেলকে আসবে?
2: মুই না জানে
1: কেনতা
2: কেনতা বেলে মোকে মিশ্র বাবুর কনিয়া যে মোকে কই কি না যাবে?
1: আউ মোর ঘর কথা কিছু নেই বুঝল যে?
2: হয় রে, তোর ঘর কথা তুই সিনা জান তু, আমি কে জানি যে তুজে ইতা সাতার কথা না মূল পসেবার অভ্যাস নাই না মোর।
1: আর মোর ঘর?
3: ওহো, মোর জবর দুখুছি বো। মণি চাটে পিলা মোর বুথাই গল না?
1: আজ্ঞা নমস্কার।
3: মণি
1: আজ্ঞা, মোর সে ঘর কথা বুঝবি বলছিলে যে।
3: মণি মণি, হোয়াট ইজ দিস? মই টেবিল উপরে ফাইলটে ছিলা কই গলা? সরকারি কাম হে, তোর রেসপন্সিবিলিটি বলে করে কিছু নেই না
2: স্যার? সে
3: হোয়াট স্যার?
2: স্যার
3: যা রমেশ বাবুর নু সে কোশন ফাইলটা মাগি আনবু।
2: আজ্ঞা।
3: মণি রিপোর্টে করবার লাগি কইছি রেশন কার্ড ডিস্ট্রিবিউটর ওটা কেনছি।
1: আজ্ঞা।
3: কা হলা?
1: আজ্ঞা মোর ঘরের কথা কান হলা।
3: কিন ঘর?
1: মাপ্রু সে বিজু পক্কা ঘর।
3: হ্যাঁ পক্কা ঘর, কান অ্যাপ্লাই করব?
1: আজ্ঞা আমি শুক্র মাঝি।
3: কেন শুক্র?
1: মাপ্রু মুই শুক্র মাঝি বটুংরি, তিন মাস তলে আসিথিলি, আপন মকে সর নাই পাই বারবার কে।
3: ফি দিন সহজ হলো, হাজার হাজার লোক সঙ্গে কথা হচ্ছে, ভেদ পড়ুছি, কাকা কে সুরখবি?
1: ঠিক কথা যে মাপ্রু, মোর কথা টিকে অলগা হয়।
3: কায় অলগা?
1: ঘর দেবে বলি 50,000 দিয়েছিলি যে, 50,000।